গুড মর্নিং, ইটু আকাশবাণী কহিমা ফুজুর লগা খবর পুরিয়া সিম কংলংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কিছুমান জনতা খান লগতে নেচার যতন করিয়া লোকাল দুখান আর দূসর সমাজ লগা দুখান হালকা ঘুরি দিয়া ডাঙর কাম দিয়ে যা কালি বাধাই দি কিনা তাই খান লগা মন উঠাই দিয়া কাম আর কামিয়াব খান জানাই দিছে। তাই লগা মন্থলি কার্যক্রম মন কি বাত আকাশবাণী দিয়ে শ্রী মোদী বা দেশ লগা কালচারেল হেরিটেজ বাঁচাই রাখিয়া সরকার লগা কাম খান জানাই দিছে। এতিয়া গরম মৌসুম ওপর চিন্তা জানাই কিনা প্রধানমন্ত্রী বা মানুষ খান লগতে অফিসিয়াল এডভাইজরিজ মানি কিনা সুরক্ষা হব বাজাব কাটাম উঠা বলে অনুরোধ করেছে। তাইবরা ট্রেডিশনাল সামার খাল ওয়াখান খাবলে কয় দিছে। ইউনিয়ন এগ্রিকালচার আর ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার শিবরাজ সিং চৌহান বা খেত বাঁচাও অভিযানটি রেসিডেন্ট ডিস্ট্রিক্ট মাতিয়া প্রদেশ দিয়ে আজ শুরু করে দিবল আছে। মাহিনা লম্বা ক্যাম্পেইনটি জুন 30 তারিখ তক জারি রাখবলে আছে। ক্যাম্পেইন বা ফিটিলাইজার্স খান ব্যালেন্স আর হুঁশিয়ারভ চলা বলে মৌসুম লোক জোড়া দুঃখ কারণে কিষাণ খান লগতে ঠিক সময় এডভাইস দিবলে পঞ্চায়েত লেভেল দিয়ে ভাগ লবলে আর স্কিমস লাগা লাভ খান বস্তি খান লগতে দিবলে ভাবনা আছে। ক্যাম্পেইন শুরু না করে আগে শ্রী জওয়ান বা ক্যাম্পেইন দিয়ে ভাগ লওয়া সব স্টেজ লাগা চিফ মিনিস্টার্স লগতে কথা করেছে। মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার্স আর দূসর পাবলিক রিপ্রেজেন্টেটিভ লগতে ইনিশিয়েটিভটি সামিল হব বলে অনুরোধ করেছে। তাইবা কৃষি বিজ্ঞান কেন্দ্র আইকার ইনস্টিটিউট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিস সেন্ট্রাল আর স্টেট সরকার লগা সিনিয়র এগ্রিকালচার অফিসিয়ালস লগত ভার্চুয়ালি বাতচিত করে মানুষখানরা ভাগ লই কিনে ক্যাম্পেইনটি আগে লই যা বলে অনুরোধ করেছে। মিনিস্টার বা কয়েছে কি ক্যাম্পেইনটি মাল্টি ডাইমেনশনাল হয়ে কিনা স্কিমস খান কিষাণ খান কিষাণ ক্রেডিট কার্ড প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আর হেলথ সোয়েল হেলথ কার্ডস লাগা লাভ খান বা কিষাণ খান লগত পৌঁছাই দি বলে আছে কয়েছে। থংচিপি মো এন ইজং অমরদি 24 সাল অন্টারপ্রেনার আর নাগাল্যান্ড বা ইউথ লিডার লগতে নিউ চ্যাম্পিয়ন 2026 লাগা অ্যানুয়াল মিটিং দি ভাগ লো বলে শুনেছি। জুন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম লাগা ফ্ল্যাগশিপ গ্যাদারিংস মাজুদি একটা আছে। মিটিং লগতে সামার ডেভোস হিসাবে পেহচান করিয়াদো ডালিয়ান চাইনা দে জুন 23 বা 25 তক ইনোভেটিং ইট স্কেল নিজেদি রাখবলে আছে। শ্রী ইজং বা গ্লোবাল শেপার্স কমিউনিটি ইউথ ডেলিগেশন হিসাবে ভাগ লো বলে আছে। দুনিয়াবরা 60 নওজওয়ান লিডার্স খান শুনে কিনা নওজওয়ান পার্সপেক্টিভ দি ইনোভেশন অন্টারপ্রেনারশিপ হেলথ কেয়ার সাস্টেইনেবিলিটি আর ইকোনমিক বদলাভ দিয়ে চর্চা করবল আছে। তাইতো সাউথ এশিয়া রিপ্রেজেন্ট করিয়া সাতজন মাজুদি থাকি আছে। ফাউন্ডার আর ডাইরেক্টর ওয়েলথ ট্র্যাক হেলথ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড আর কিউরেটর গ্লোবাল শেপার্স কমিউনিটি কহিমা হাব থংবরা কয়েছে কি তাইবা নাগাল্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া আর সাউথ এশিয়াদো গ্লোবাল প্ল্যাটফর্ম দিয়ে প্রেজেন্ট করে বলে বেশি খুশি আছে। রিসার্চার্স লাগা একটা টিম বা নাগাল্যান্ডে হরু নদী দি বহিয়া ফ্রক লাগা নতুন স্পেসিস ডিসকভার করে কিনা নর্থ ইস্ট

মর্নিং ঘিনিকা আছে কই কিনা আর ভাল ভাল কানা বাজাই দিবি স্টার্টিং নিউ মান্থ উইথ নিউ ড্রিমস অ্যান্ড নিউ জার্নি হ্যাভ এ নাইস ডে কই কিনা তাই লিখি না পতাই দিয়েছে গুড মর্নিং ড্যানিয়েল আর মই একদম ভাল আছে আপনি বি ভাল আছে বলা আর থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং অ্যান্ড আস্কিং ফর দ্যাট আর ওয়েল অফকোর্স স্টার্টিং এ নিউ মান্থ উইথ নিউ ড্রিমস অ্যান্ড নিউ জার্নি আপনি সবই ভাল দিন থাকবে আর এই নিচি এফ এম ট্রাগমান আকাশবাণী কহিমার লগতে সদায় জড়াই কিনা থাকবে আর এই নিচি আমি খান কানেকশন বা আমি খান লাগা একটা মানে একজন একজনকে এনকারেজ করে থাকবে আর এই নিচি আপনি খান লাগা মেসেজেস খান বাড়াবি লিসনার্স খান লিসনার ফ্রেন্ডস খান লগতে এনকারেজ করে দিয়ে থাকবে রাইট ইয়াতে আমি খান লাগা লিসনার্স সাব্বাসরিঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ মধ্যপ্রদেশ বাড়াবি খান শুনি কিনা এনজয় করে আছো নালে কি দিয়ে আছে দুর্কেশ আর ফ্যামিলি মেম্বার্স কান্দুয়া মধ্যপ্রদেশ প্রাপি কানা শুনি কিনা এনজয় করে আছো লিখি দিয়েছে সুর অ্যান্ড জাই মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ প্রাবি কানা শুনি কিনা এনজয় করে আছো লিখি দিয়েছে অ্যান্ড ওয়েল দিস ইজ আ নিউ রেডিও লিসনার্স গ্রুপ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশনস ফর দিস নিউ গ্রুপ আর সত্তাইশ নিচিনা আকাশবাণী কহিমা এফ এম ট্রাগমান লগতে চোরাই কিনা থাকবে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস আর এটা কোন কোন টিউন ইন করে কিনা আছে আপনি খান বি আমি খান লগতে আজি লাগা প্লে লিস্ট কেনেকা লাগিয়ে আছে নহলে বি আজি লাগা কিবা একটা মন দে ভাবনা থাকা সব লিসনার্স খান লগতে শেয়ার করব মন আছে বলে আপনি খান সব বি ইয়াতে এইটু ফোন নম্বরে লিখি কিনা শেয়ার করে দিব পারিব ফোন নম্বর আছে 9436805333 আর এরপর ফোন নম্বর কই দিয়েছে 9436805333 যাতে আপনি কানি এফ এম স্পেস এফ টাইপ করে কিনা আপনি খান লাগা মেসেজ লিখি কিনা পঠাই দিব পারিব ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কানি একটা জয় অফ ফ্রেন্ডশিপ আর কেয়ার ফ্রি মোমেন্টস লাগা আমি খান একটা গীত শুনি হব পারফেক্ট মর্নিং লিসনিং আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস একটা নতুন সাল মানে নতুন মাহিনাতে একটা ভাল ওয়াইবস লই কিনা আমি খান সবই শুরু করে কিনা যাবলে বেশি দরকার থাকি আছে তো আমি খান সবই আর বি নেক্সট গীত বি শুনি হব জিন্দেগি না মিলেগে দুপারা ফিল্মরা ডমিনিক সিরেজো ক্লিন্ডন সিরেজো আর লয় লাগা অবস্থে মিউজিক বিশেষজ্ঞর ঈশান আর লয় লিরিক্স জাভেদ আখতার শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: ৱেল মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, ৱেক আপ চিট ফিল্ম ৰাৱনীখান গীত শুনি থাকিছে আৰু মই উমিদ কৰি আছো আপুনি খান জবি আজি লগা প্লে লিষ্ট শুনি কিনে এনজয় কৰি থাকি আছে। ইয়াতে আমি খান লগা লিষ্টনাৰ দুৰ্গেশ পৰা কৈ আছে, মেৰি জিন্দগী এফ এম ট্ৰাক গোপান কে নাম দুৰ্গেশ নাখান পৰীক্ষা নাম নাগালেণ্ড কে বচ্চে বচ্চে কে জুবান বাৰ হমেশা য়াদ ৰাখেংগে কৈ কিনা দুৰ্গেশ লিখি না পতাই দিছে। এণ্ড হাউ থ্ৰু ইট ইজ এভৰি শ্ব' এভৰি ইউ ন' এভৰি ডে মৰ্ণিং হবি দিন হবি চাম হবি কেতিয়া হ'লিবি দুৰ্গেশ নাখান পৰীক্ষা মানে নাম দ আমি খান লৈ থাকি আছে কেলে মানে তাই সতাই আমি খানকে লিখি দি থাকি আছে আৰু তাই খালী লিখি দিয়া লগাহে নহয় না তাই সতাই শুনিয়া লগা ইয়াতে খোঁটা কৈ থাকি আছে। থেংক ইউ চ' মাছ দুৰ্গেশ জী ফৰ বিং আৱাৰ আৰ্ডেণ্ট লিষ্টনাৰ আকাশবাণী কুহিমা এফ এম ট্ৰাকমান লগা। থেংক ইউ চ' মাছ আমাৰ বসুমাতৰী আমি খান লগা ৰেগুলাৰ লিষ্টনাৰ পৰা কৈ আছে। আজি আসামতে বেশি গরম হয়ে যায় আছে, আজি তো হইলে 40 ডিগ্রি তাক যাব পারে কইনা তাইবরা লিখিনা পতাই দিয়েছে আমার বসুমাতরি। গুড মর্নিং আর ওয়েল জায়গা জায়গাতে এই নিচিনা গরম বাড়ি কিনা যা লাগা আমি খান সবই খবর শুনি বাই থাকি আছে। আমি খান সবই কোন কোন গরম জায়গাতে থাকি আছে আমি আমি খান লাগা লিসনার্স খান আপনি খান সবই একদম নিজরকে ধ্যান রাখবি। আর ইয়াতে যাকালি বি প্রাইম মিনিষ্টার পর তাই লাগা মন কি বাত খুঁটাতে কোয়া নিচিনা আমি খান একদম ইম্পর্টেন্ট নহলে বাহারে নলাবি গরম থাকা টাইমে মানে ধূপতে বাহারে নলাবি। আর বাই চান্স আপনি ওলাব লাগে সেই কলিবি লাকিয়া লাগা সব হুঁশিয়ার থাকি কিনা আপনি খান সবই ওলাব কারণে কই দিয়েছে। আর গরম জায়গাতে কোন কোন থাকি যায় আপনি খান সবই একদম ভাল ব্রা একদম ধ্যান ব্রা খায়াল রাখবি কই কিনা আপনি খান সবকে কই দিয়েছে। ইয়াতে নেক্সট মেছেজটি কৈ আছে, ৰেডিঅ' শুনে সে বহুত ফাইদা হে, এক তো হামাৰা স্বাস্থ্য মনোৰঞ্জন হোতা হে অৰ হামাৰা টাইম জ্যাদা ছ'চিয়েল মিডিয়া মে বৰবাদ নাহি হোতা হে কৈ না দুৰ্গেশ নাখান পৰীয়া লিখিনা পতাই দিয়েছে। থেংক ইউ চ' মাছ দুৰ্গেশ জী এণ্ড ৱেল দেট ইজ ভেৰি থ্ৰু। আমি খান চপি ছ'চিয়েল মিডিয়াৰ পৰা আমি খালা টাইম আমি খান লগা ৱৰ্কট আমি খান লগা টাইমকে একদম বৰবাদ কৰি দি থাকি আছে নাজানি কিনা। তো আমি খান চবি ইটোৰ পৰা অলপ দূৰ থাকি কিনা এইটো নিচিনা ৰেডিঅ'ৰ লগতে কানেক্টেড থাকিলে কিমান ভাল আছে। আৰু কোৱা নিচিনা তাই খালী মনোৰঞ্জন নহয় কিনা আমি খান সি এটা ইনফৰটেইনমেণ্ট পেকেজ আনি দি থাকি আছে। এইটো কাৰণে আপুনি খান চবি এণ্টাৰটেইনমেণ্ট লগতে ইনফৰমেশ্যন বি লৈ থাকিব আৰু এইটো নিচিনা কি কি হৈ যায় আছে এইটো কাৰণ চবি ৱেল ইনফৰ্মড এটা লিষ্টনাৰ থাকিব পাৰিব। থেংক ইউ চ' মাছ দুৰ্গেশ ইউ ওৱান্স এগেইন। ইয়াতে আমি খান লগা লিষ্টনাৰ শিক্ষুটো জিমো ফ্ৰম জনপদ তাই বি কৈ আছে, বিউটিফুল ব্লেছিং ডে আই এম ৱেল হোপ ইউ আৰ ফাইন কৈ কিনে হেভ এ নাইচ ডে কৈ কিনে শিক্ষুটোৰ পৰা লিখিনা পতাই দি আছে। শিক্ষুটো গুড মৰ্ণিং এণ্ড বিউটিফুল ব্লেছিং ডে টু ইউ এজ ৱেল আৰু আই এম অলছ' ডুইং এবছলুটলি গুড আই হোপ ৱেল এভৰিথিং ইজ ফাইন অভাৰ দেৰ এণ্ড থেংক ইউ চ' মাছ ফৰ ৰাইটিং ইন টু আছ শুনি কিনে এনজয় কৰি থাকিবি। আৰু এইটো নিচিনা সত্তাই আকাশবাণী এফ এম ট্ৰাগমান কুহিমাৰ লগতে কানেক্টেড থাকিবলৈ কাৰণে বি কৈ দিছে। থেংক ইউ চ' মাছ ওৱান্স এগেইন। তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ আপুনি খান এতিয়া কোন কোন মেছেজেছ খান লিখিনা পতাই দি আছে আপুনি খান চবকে বেছি খুচি বা জনাই দি আছে। মুভিং অন টু দ্য নেক্সট ট্ৰেক আমি কানি শুনি হ'ব জিন্দগী নাম লিখি দুপাৰা ফিল্ম ৰাহি আলিছা মেণ্ডনছা আৰু মহিত জৌহান লগা অৱস্থে মিউজিক দিছে শংকৰ ঈশান আৰু দৈ লিৰিক্স জাভেদ আখতাৰ একটা ট্রাভেল এনথুসিয়াস কে ইন্সপায়ার করে লাগা একটা গীত আমি খান শুনি হব। অ্যান্ড অ্যাজ উইল লিসন টু দিস সং মাই ডিয়ার ফ্রেন্ডস লেট আস রিফ্লেক্ট অন দিস ড্রিমস আর মেন্ট টু ফ্লাই রাইট মে দিস মান্থ গিভ উইংস টু অল ইয়োর অ্যাসপিরেশনস।
1: FM Dragoban 103 megahertz
2: news, music and entertainment.
1: This is FM Dragoban.
2: FM 103 megahertz.

আমি খালাকা লিসনার ব্রাবো দায়াল শেফটি শিবা বসন্দি পাই আর গণেশ শেফটি নিপানাকার মধ্যপ্রদেশ ঘাটুয়াবরা তাইখান সপি ডিটি এইচ পরা প্রোগ্রাম শুনি কিনা এনজয় করে আসবেনা লিখি দিয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ব্রাবো দায়াল শেফটি আর ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস। ইয়াতে শ্যামা বাই রায় কাভার দায়প্রাবি লিখি না পাই দিয়ে আছে, থ্যাংক ইউ সো মাচ। আর ইয়াতে আমি খালনাগার লিসনার ধনঞ্জয় বরা আর লিখি দিয়ে আছে আজি একতারা সং তাইলাগা ফেভারিট সং একটা থাকি আছে ওয়েক আপ সিট মুভির, আর এই গীত প্লে করে দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়ে আছে ধনঞ্জয়। এই কারণে মানে সদায় কুই থাকি আছে কে আপনি খান সবই আকাশবাণী কই মাই এফ এম ট্রেকমানগতে সদায় জোড়াই থাকবি, তো আপনি খালনাগা ফেভারিট সংস কারণ আমি খান আনি দিয়ে থাকবা। ওকে তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক। আমি কান হি শুনিয়াব একটা 1990 সাল লাগা একটা মুভি মসম্রা অনুপ কৌশল লাগা আওয়াজতে মিউজিক দিছে আরদীপ বর্মন, লিরিক্স খুলজার। মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইফ মে নট অলওয়েজ বি ইজি বাট এভরি নিউ মান্থ গিভস আস অ্যানাদার অপরচুনিটি টু মুভ ফরওয়ার্ড। শুনে কিনা এনজয় করবি একটা ক্লাসিক, টাইমলেস ক্লাসিক্স which is emotionally relevant even today.

वेल माई डियर फ्रेन्ड्स, আপুনি কানি একটা টাইমলেস ক্লাসিক অনুকুশাল লাগা বস্তে শুনি থাকিছে মৌসুম ফিল্ম ব্রা আর মই উমিদ করে আছে আপনি কান সবই শুনি কিনা এনজয় করে থাকি আছে। ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, ইয়াতে আমি এখন নেক্সট গীত বি শুনি হব হলি বিটো নোহা তাৰমানে ইয়াতে কোনোবা মেসেজেস কান ইয়াতে পড়ি দিয়েছে আর দুর্গেশ পরা কই আছে থানকাবুর সে ফ্রেশ নাকার ডাক আনে ওয়ালে নিন্দিয়া এক্সপ্রেস প্রপাত ব্রাভাত নাগা পঞ্চ চকি হে यात्रियों से अनुरोध है कि वो अपने हसीन सपनों से जग जाए। गुड मॉर्निंग, आपके पसंदीदा गाने लगातार एफएम ट्रैक 103 मेगाहर्ट्ज पर कोई ना दुर्गेश पर लिखना बताई दिए से और यहाँ তাই হি কুয়েছে দুধ সে নারাজ নাহি জিন্দগি এই গীত প্লে করে দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে বন্দনা বাব দিব্যাংশ আর দুর্গেশ তাইখান চপরা। আর তাই কুয়েছে রেডিও শুননা মেরে আদাত বান গায়ে হে কই কিনা দুর্গেশ পর লিখিনা বতাই দিয়েছে। হাও নাইস ইট ইস, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট আই শুড সে, কেলে মানে রেডিও কি দিয়ে শুনিব আমি গান হতাই কোয়া নিচিনা কুটকুটি কি হয়ে আছে তোমার সবই আমি খান লাগা যেন আমি খান জানি পাই থাকি আছে আর এই লগতে আমি খান লাগা মন গিবি খুশি পাই দি কিনা কানা কান শুনি কিনা আমি খানকে এন্টারটেইন করে দিয়ে থাকি আছে। সো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ইউ নো হ্যাবিট উই ক্যান অ্যাডপ্ট ইন টুডেজ সোশ্যাল মিডিয়া এরা। আর ইয়াতে ড্যানিয়েল মোমেন আমি খান লাগা লিসনার বাল দেখি না পতাই দিয়ে আছে আর তাই কয়ে আছে ইয়াতে মই পড়ি দিয়ে আছে ডোন্ট ওয়েস্ট ইয়োর লাভলি টাইম ইন রং ওয়ে টু রাইট থিং অলওয়েজ মেক ইয়োর কল পারফেক্ট উইথ পারফেক্ট ওয়ার্ক টু হোয়াট এভার উইথ অনেস্ট অ্যান্ড উইথ হাম্বল কই কিনা ড্যানিয়েল মোমেন বা লিখি না পতাই দিয়ে আছে একটা মন ভিতরে থাকা লাগা খোদা ইয়াতে শেয়ার করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ড্যানিয়েল মোমেন, আপনি লাগা এইটু নিচিনা ভাবনা লই কিনা আমি খান সবই আপনি লাগা মন দিয়ে থাকা ভাবনা সব লিসনার্স খান শেয়ার করে দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে আর এই নিচিনা আমি কানি একজন একজনকে এই নিচিনা এনকারেজ করে দিয়ে থাকি বলে আর ইন্সপায়ার করে দিয়ে থাকি বলে

0: kids in the final match at Ahmedabad. And that is the end of this World News Bulletin.
1: FM Dragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.
3: Good morning, ladies and gentlemen. 10:30 a.m. by the studio clock. You are tuned in to FM Dragoban at 103 MHz. Broadcasting live straight from the heart of Akashvani Kohima. And we now bring to you the real-time traffic updates for Kohima Town. Hoi listeners kan iti apni handi dia simohan dos baji adalaga traffic update, traffic jankari Kohima Town karne. To moi handa North Kohima kuina kuishugulidu Nagaland Civil Secretariat la rastafani kuyase aru South Kohima huishugulidu PR Hill la rastafani kuyase. তোমার ইতিয়া সাইশি গুলে মংখলা বা পিএচকিউ ফানি দো নর্থে হুইশলে ট্রাফিক তো ঠিকঠাক আছে সাউথে হুইশলে ট্রাফিক তো হালকা আছে দুসরা আল্লাহ রাস্তা লব গেলে দো অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি ইদো লব পারিব আর পিএচকিউ জাংশন বা মেজর জাংশন তাতে সাইশি গুলে নর্থে দো ট্রাফিক তো ঠিকঠাক আছে সাউথে হুইশলে ট্রাফিক তো হালকা আছে দুসরা রাস্তা দুইটা আছে আপনি আল্লাহ লব গেলে দো পারা মেডিকেল বা টি মডেল টু আইজি ইদো একটা হব দুসরা দো আছে লেডি মাইলস রোড আর টিসিপি বা রাজু পয়েন্ট তাদের ফানে চাইছি গুলে নর্থ আর সাউথ টিভিটার কারণে ট্রাফিক তো ঠিকঠাক আছে মানে মডারেট আছে আর তিনটা আলাগ রাস্তা আপনি আন লব পারব আলাগ রাস্তা বা যাব কলিদু একটা দো আছে টিসিপি টু রাজু পয়েন্ট দুসরা দো আছে বক্স কাটিং টু NHAK টু সেন্সাস পয়েন্ট তিসরা দো আছে ফুলবাড়ি টু খুচিয়াজিয়া গ্রাউন্ড টু রাজু পয়েন্ট আর রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা ফানি যাইছে গুলে নর্থ আর সাউথ টিভিটার কারণে ট্রাফিক তো মডারেট আছে মানে ঠিকঠাক আছে আলাগ রাস্তা একটা বি আছে আপনি লব গেলে সেন্সাস পয়েন্ট NHAK ইটো বি লব পারব আর হাই স্কুল জাংশন বা সেন্সাস পয়েন্ট তাদের ফানি যাইছে গুলে তো নর্থে হলে ট্রাফিক তো ঠিকঠাক আছে সাউথে চাইছে গুলে ট্রাফিক তো হালকা আছে তো আপনি আরাম বা যাব পারব আর NHAK জাংশন বা সেন্সাস পয়েন্ট তাতে বি চাইছে গুলে তো ট্রাফিক তো এটার কারণে তো হালকা আছে নর্থ আর সাউথ দিবি আপনি আরাম বা যাব পারব এই তো রাস্তা দিবি তো এই থেকেছে 10 বাজি আধা লাগা ট্রাফিক জানকারী কহিমা টাউন কারণে আর আগলা ট্রাফিক জানকারী তো মান লই না আহা হব 11 বাজি দে আর এই তো আপনি শুনিবলে পাব FM Dragoban 103 MHz পৰা
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good morning, this is Akashvani Kohima. Now the news headlines. Five new judges have been appointed to the Supreme Court, taking the apex court's working strength to 37, including the Chief Justice of India. Minister for Tourism and Higher Education, Timjin Imna Along, to receive the Global Blue Tourism Innovation Award at the Blue Economy Summit 2026, scheduled to be held in New Delhi on June 5 and 6. Center orders deployment of two battalions of the CRPF's Jungle Warfare Unit Commando Battalion for Resolute Action for operational duties in Manipur. Global crude oil prices rise more than 2% in early trading today after Israel ordered troops to move further in Lebanon in the battle with the Iranian-backed Hezbollah militant group, despite a ceasefire announced more than 6 weeks ago. Price of 19-kilogram commercial LPG cylinder used by hotels, restaurants and other businesses had been hiked, ranging from 42 rupees to 53.50 rupees across four major countries, cities. There has been no changes in the rates of domestic cooking gas used by household. West Bengal Chief Minister Shubhendu Adhikari to expand his cabinet today. 35 new ministers will be inducted into the Council of Ministers. Health Agency of African Union, Africa Centers for Disease Control and Prevention welcomes emergency diagnostic, therapeutics and medical supplies provided by the Government of India to support ongoing Ebola response. Nepal's ruling Rashtriya Swatantra Party President Rabi Lamichhani is embarking on a 5-day visit to India beginning today. India and Bangladesh to hold their biannual Director General level border talks in New Delhi from June 8 to 11, marking the first such meeting since the BNP-led government assumed office in Dhaka earlier this year. Nagaland People's Organization convenes its Central Executive Council meeting on June 3 at Tyungsang. Nagaland Legislative Assembly Secretariat to organize a one-day joint orientation program for members of the financial committees on June 5 at Assembly Secretariat. Indian women's football team defeats defending champions Bangladesh 3-0 in Margao, Goa yesterday to top Group B at the SAF Women's Championship 2026. And that is all we have in this news headlines.
0: FM Dragoban. News, music and entertainment. FM 103 megahertz.
1: Good morning, listeners. Apnean hunya se FM Tragopan 103 MHz Akashvani Kohima Station bra. Itia ani dia se apnean la traffic jankari Kohima town karne 11 baji laga se itudu. Tomohan note Kohima kuina kuishikuli du Nagaland Civil Secretariat rasta jafani kuya se. Aro South Kohima kuina kuado PR Hill la rasta jafani kuya se. Tomohan itia Mongkhola ra PHQ Junction la rasta de saishikule. North to the traffic to bhari huina se. South te huishule traffic to halka se. To apnean dusra rasta lobo kuli du All Ministers Hill to Jail Colony. Ito rasta ra jawo paribo. Aro PHQ junction ba Mezer junction de sai shigule do north to do traffic moderate ase mane thik thak ase south te usile traffic to halka ase alak rasta duita ase apne an logo kole para medical to T model to IG ito lobo paribo noheli bi Lady Miles Road itu bi ase aro TCP to Razu Point de sai shigule north aro south duita divita karne do traffic moderate ase mane thik thak ase alak tinta rasta bi ase apne an logo kole TCP to Razu Point Nohilibi box cutting to NHAK to Census Point. Nohilibi Tisra daro ekta rasta ase. Phulbari to Kuchizia ground to Razu Point. Itu bi ase. Aro Razu Point to Census Point la rasta de saishule north. Aro south tibi itia karne traffic to thik thak ase. Alak rasta ekta rase. Census Point to NHAK. Itu rasta wabi jawo paro wapnyan. Aro high school junction pa Census Point. Tate saishule north to the traffic to thik thak ase. South te huishule traffic to halka ase. Alag duita rasta ase kuidi habo ekta do ase Billy Graham Road to DBS dusra do ase High School Junction to T Model Road aro last time on NHK Junction by Census Point tate fane traffic sai shikule do নর্থ আর সাউথ টিভি দিয়ে কারণে ট্রাফিক তো হালকা আছে, আপনি আরাম বা যাব পারব। হলে দুসার রাস্তা লব কলে তো টিসিপি তো রাজ পয়েন্ট এই রাস্তা ভাবি যাব পারব। তো এই থাকিছে আজি 11 বাজি লাগা ট্রাফিক জানকারি কোহিমা টাউন কারণে। আগলা ট্রাফিক জানকারি তো 11 বাজি আধারে মহানলুই নাহি হব FM ট্র্যাক প্যান 103 MHz পড়া। আর এটা আপনি আন কার্যক্রম শুনিয়া হব উইমেন টাইম, তো এই কারণে জুড়ি না থাকিবি। আর আজি মহান উইমেন টাইম দে তো আপনি আন শুনিলে পাব স্কিল ডেভেলপমেন্ট ফর সেলফ এমপ্লয়মেন্ট
0: FM ট্র্যাক প্যান News, music and entertainment. This is FM Track Goodbye. FM 103 MHz.
2: Those who build the nation with their hard work and pride, ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
3: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
2: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security, over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
3: ESIC, 75 years of standing by every worker, every single day.
4: ESIC, chinta se mukti.
0: FM Tragoban
4: 103 MHz.
0: News, music and entertainment.
4: This is FM Tragoban
0: FM 103 MHz.
5: Hello listeners, it is Akashvani Kohima, FM Trekupan 103 MHz. Mikey Manulaka Awards Program Day listeners, sobke welcome kriyase. Didi buni bilak, aji amihan honibo, skill development for women laka topic opor day. Outreach Podcast Program with Life Connect Happy Kitchen.
6: Hello listeners, aji ami han outreach broadcast karne ahigina ase Life Connect Nagaland Happy Kitchen day. Aji ami han lode duita sister juri ase mala program de.
7: Hi, moi landam to Chris ase. Moi Happy Kitchen in charge ase. Thank you.
8: Hello, moi landam to Lupini ase and I'm working as the project supervisor of Life Connect. Aro I'm assisting our Happy Kitchen supervisor as well. Thank you.
6: Mala Mikey Manu karyakram de apni tijunge swagat kori ase. Ami han la listeners karne to Happy Kitchen de kiki varieties han apunyan products bunai aro kiki available ase mala listeners ke janai dibo parbo.
7: Happy Kitchen de lo mokhan to pick up kore aro preservations, especially candies kan fruits preservation ka aro baking ka
8: mokhan kumba pana kan to namkin kan bi ase aro cookies aro cake kan aro wild organic la juice kan bi banai like wild apple la gooseberry la aro fruit candies kan bi banai gooseberry wild apple kiwi kan aro pickle kan hoile chili oil raja pickle garlic pickle aro soya jang aro seaweed cracker khan bi banai aro radish pickle stinky beans yonjak according to the season tala season thaka tam de itu wan banai na muhan pikai
6: demi seasonal han apuna bishi bole season iman ba iman bishi varieties to apuna mi to source to kote ra ani
7: bishi ba ro local ba ra ani mukhan to women kan ke empower ko le itu do mukhan la purpose ase itu bande mukhan to training ta kan ke dibole tam de bi mukhan to কি লা সামান দিব এইটো কি লোকেল দে এভেইলেবল আছে এইটো দেহি বেশি বার চাই না এইটো বানাই থাকে
6: ওমেন এম্পাওয়ারিং ইচ আদার না বেশি ভাল আছে প্রিপারেশন প্রসেস না আপনি কি কি বনা কুকিজ অ্যান্ড হুবি পিকল মেকিং হয়েছে ক্যান্ডি তো সব রেসিপিস তো আপনি নিজের রাহে বনাবলে জানি যাইছি না ট্রেডিশনাল মেথডে আপনি ওটো শিকি না যাচ্ছে
7: মোখান তো বহুত দেখ করে হলে বি ইউজুয়ালি ফার্স্ট তো ট্রেডিশন বা ট্রাই করব আর ইন্ডিয়ারে মোখান হে নিশোর কিনা বানাই রে বা হব একর্ডিং টু দ্য টেস্ট অফ আ পিপল মোখান কাস্টমার কি খুশি পায় এটু দেহি মোখান বেশি বার যা যায় তো মোখান তো কুম্বা তো ট্রেডিশনাল লা লব হলে বি নেক্সট টাইম তো মোখান নিশোর আইডিয়া হি এড করে না ইনিয়া করে থাকে
6: ইমান বার আপনি মোহান লিসনার্স কে জানাই দিয়েছে আপনি লা কাম পড়ে ইনে সময়ে আপনি হানবি হ্যাপি কিচেন পড়া কোনটোহে আপনি সবসে আইটেম একটা বনাবলে খুশি পায় মালা লিসনার্সকে আপনি এই অল্প জানাই দিব পারব।
7: আচ্ছা মই কারণে তো বানানা কেক আছে, এইটো তো বানানা তো মোখান লোকালি এভেলেবল আছে আর অর্গানিক আর এইটো তো শক্তি পারিব লাগে লাই বেশি ইজি লা আছে বলে বি খাও মান ভাল আছে তো সবই এভরি ওয়ান ফেভারাইট আছে বাচ্চা হলে বি মাই ডামর হলে বি সবই খুশি পালা এটা আছে তো বেশি পয়সা বেশি ইনভেস্ট নকরে বি কমতি ভাড়া পারিব পারে এটা আছে
6: মানে বেশি দাম নহয় এইটো বনাওলি তো বেশি দুঃখ নহয়। আচ্ছা আচ্ছা দ্যাট মিন্স মিনিমাল এক্সপেন্ডিচার লোকেলি পাই তো মই
7: ইটিং টু দ্যাট সামটাইমস একটিভিটিস খান প্রোগ্রাম খান থাকে না তো মোহান আলাদ দোকান খান দিয়ে না কিনি না উই প্যাক পাই আর ওন সেলফ মোহান নিচর এতে অফিসাররা প্যাক করে না রিফ্রেশমেন্টস স্ন্যাক্স খান তো মোহান এতে না খেলাই থাকে
6: ইজি
7: আর
6: ক্লিনার ওটু তোলে বানানা কেক কোৱাটো তাৰ প্ৰচেছটো কৈ দিব পাৰিব বিনা বনাব পাৰে কোনোবাটো অ'ভেন চাম্বি নাথাকি যায় না তো তাৰ কাৰণে কি নহ'ব।
7: হয় হয় আচ্ছা এইটো না অ'ভেন নাথাকিলে বি কুকাৰতে থাকি পাৰি আছে তো তো এইটো কাৰণে মই আগে কোৱা নিচিনা বেছি ইনভেষ্ট নকৰিলে বি পাৰি আলা এটা আছে তো এইটো কুকার না হলে বি মিসো মিসো না
6: দেখছি
7: তো বি পারে আছে তো পাল ইটা আছে তো মই কিনা বানাবো এটু কই দিব।
6: আচ্ছা আচ্ছা
7: দুইটা বানানা কেক বানাবো কারণে এটা আছে তো এটু তো ইনগ্রিডিয়েন্টস তো ফার্স্ট তো বানানা লাগিব তো এটু তো লার্জ সাইজ লাগিলে দুইটা লাগিব হলে বি অল্প ছোট হইলে ইউ ক্যান এড ওয়ান মোর তো এটা হয়ে এটা তিনটা বি থাকিব পারে আর নিজেও বানাবো হইলে অ্যাকর্ডিং টু আর টেস্ট মোখান বি বানানা কোম্পা তো বেশি থাকলে আরো খুশি পায় এইটু কারণে তিনটা বি থাকিব পারব সেকেন্ড তো এগ লাগে তো আন্দা তো দুইটা নেব আর ফ্লাওয়ার তো মাইদা তো টু কাপ।
6: আচ্ছা ওই কাপ তো কোন বলা নর্মাল চা খালা
7: কাপ চা খালা নর্মাল চা খালা। আচ্ছা আর তাহলে তো রিফাইন অয়েল থাকিব আর এটু ওয়ান কাপ হব না
6: রিফাইন অয়েল
7: হয় রিফাইন অয়েল তো তো কাপস মেজার করে আর মাইদা মেজার করে আর সেম জ্বলাই হয়ে যাব হলে এটু নাট ফুল নাটিব লাগে আর সুগার সুগার বি ওয়ান কাপ লব আর বেকিং পাউডার ওয়ান টিস্পুন আর বেকিং সোডা ওয়ান টিস্পুন সল্ট হইলে ওয়ান বাই ফোর ঠিক লব আর টিস্পুন ইনি তো না আর ভ্যানিলা এসেন্স তো ওয়ান টিস্পুন আছে আর মোখান তো আর এটুতে মিল্ক বি লাগে তো মিল্ক তো ফোর টেবিল স্পুন থাকিব তো এইটুতে আপনি সব এই কান ইনগ্রিডিয়েন্টস পাই যাবে ইউ গেট টু বিগ কেকস আর প্রসেস তো মোখান ফার্স্ট মাইদা সিফ করব আর বাল খান তো গিরি যাব আর বিয়া খান তো ময়লা খান তো এই উপরে থাকিব তো এই হয় না সেপারেট করব আর মাইদা তো রেডি করলে মোখান তো বেকিং সোডা বেকিং পাউডার নিমক এনে হয় না তাহাকে আবার মিক্স করে না সেট আসাই করব আর এই পিছনে মোখান তো বানানা ম্যাশ করে না আবার রাখব আর বল এটা ডর এটা লাগিব তো এইটুতে মোখান সুগার এগ তো দুটাকে আবার মিক্স করে না এই ফ্লাফি এনেকা হয়ে যাইলে এইটুতে মোখান জানি যাব ও হয়েছে এনে হয় না আর এই পিছনে মোখান রিফাইন অয়েল থালিয়ে না মোখান সুগার আর এগ মিক্স থাকে একই লগতে এই তিনটাতে আর মিক্স করব বা মিক্স করব আর এই পিছনে বানানা ম্যাশ করে আলাদ এড করব আর ভ্যানিলা বি থালিয়ে না মিক্স করে দেব আর এনেকা তখন তো বাবার মিক্স করে পিছনে মোখান তো মিল্ক বি থালিব তো এনেকা হওয়া টাইমতে মোখান তো ডাইরেকশন এটাতে রাইট সাইডে যাইলে এইটুতে হি যাই থাকিব নহয় লেফট সাইডে শুরু হইলে এই ডাইরেকশন তো এই কিলে মানে তখন তো পপ এর বাবলস ওলাই যাব তো এই তো বানে এটা ডাইরেকশন ওলাই যাব আর এনে হওয়া পিছনে মাইদা আর এই বেকিং সোডা বেকিং পাউডার নিমক খান মিক্স করে হাতত তাতে ঠালি দিব ব্লেন্ডার খান নাচলাব হলে বি এইটুতে স্পুন মারা তাতে হি মিক্স করব আর স্পুন হইলে এই সবচেয়ে বেস্ট wooden lahi palase
6: ledulna
7: palwar mix kuri dile ini ka hoyna mukhando back roll ready hoish
6: acha to udi dalya do kiman minutes te rukhu lagu amian
7: minutes to eto do mukhando bishi paro 13 minutes in the other rukhi thake aro to bachans I apni do mizoram la dikshide thalile medium na hoile low de thakina
6: flame do
7: ho flame do
6: acha acha bishi kushi apni man bara mala listeners ke recipe to banana special cake la recipe share kuri dikane bishi thanks cha udu do banana do na pakya wala chulao na alap tan wala chulai le mitha wala
7: kundu bishi pakya wala hi
6: de ba wala aro do apni teaspoon kuri dikis na teaspoon tablespoon udu man kuma do chutu dama hoy to kuma man listeners to confuse bhi hoy jaye to kundu wala ge teaspoon ko
7: teaspoon hoy le itu do chutu wala
6: do

0: use organic aro it's very clean and hygiene aro healthy bi ase mokhan la food khan ki khan na
1: aro mokhan to eta oil to reuse na kore
2: acha
1: mokhan bi laptop pawo lagibo hoile bi mokhan to mokhan la profit nijor karne babi jaile we can reuse of oil hoile bi mokhan to customer care karne takhan la kawo karne mokhan to babi anishina mokhan to olop loss hoile bi mokhan to reuse to na kore oil khan to
2: Wala listeners to ita janina, I'm sure hambi bishi kushi pai thago apuni ala hygienic practices aro shi organic chulai ko to na aro shi utunis na mambi enjoy bi kore se khai gina pet bi bota ho ase holi bi mambi healthy bi hobo ko na bhavna de ase mala listeners ke apuni ala packaging ba luina aro apuni ala demands to reorder ahe ko na jado I'm sure to ala items to bishi special hobo ko na Janina Pase, yete happy kitchen diado. Apunyan lan friends and gilok pado, na? Apunyan miki hikina jase. Bal la ektado, I'm sure tagibo. Amihana listeners kibi, olab janedibo.
1: Mukanto, usually, China house to house mukanto evangelist kuri tage.
2: Do
1: ito time de mukanto amakumba homemaker hanke lokpai. Do takanto mukala vision do tahang la. Condition kan dikhi aro takhan ki kwase itu kan kune na itu dehi mukhan to takhan ke empower kuru mon chai to takhan la skill thakele itu hisab te mukhan to training takhan ke den aro skill ekran hoi takhan la interest ya bina ki la de ase to itu according to that mukhan to training bi takhan ke di kata ke to mon kumpa do pickle se khushi pai kumpa do baking te bi hobo kumpa do baking like nimki cookies ka inya dry fruits ka kondo itu dehi kushipai according to that mohan to ama hanke anina tahanke training di thake to tahan to nijo la kore bi ja time te do tahan nijo kore bi kurena bakery bi kurwo aro self sufficient thake bo kare na
2: self reliant ho dina
1: hoy
2: kiman bi bhar akri barte ami hana listeners ke apnyan bi message dibo mon no li bi advice dibo mon jana ko ase
1: cha ito to mo ko mon thakya do isura mo ha ke bless kore na alag alag gift bi di thake to especially mo kala mai ki kan to ki ki kore chuto moto ha ito man ma lak ke to chuto moto nishna dikhi jaye hole bi isura bible de bi kushe mo kala hat to ki kushe isura tai bless kuru bo inika prosper kuru ko anishna mo kan to kiki chuto moto bi inika kore na sufficient thaki bo karne na itu bishi important ase aru itu kan kore thaki jo kumba do chuto hole bi inika kore thaki le itu to prosper ho jae aru kumba do nijo bana kan to kite ba do bekir bi kuru ko diktar ho jae to itu time de mo kan to discourage bi ho jae hole bi itu de ek par wa inya chari da le itu to na ho bai to kare don't give up itu ki apni ki pare ase hat par chuto moto hole bi itu kore thaki le akye chao pare bo ya hole never give up ko ina manu ke ko ma se
3: mula friend ko nishna kam to tangor chudu nai so bi same he ase isora muhangge alak alak skills talent khan tina se to muhambi itula hisab te isor la ki skill ten tina se muhambi to discover kurina achin na hoina hard work based kwa nishna muhan hard work kuri che kule ki ki uli bi it paid na to eno han nishna muhambi isora ki muhangge talent skill tina se itula hisab te muhambi itu use kurina ake chai kuina itu bi kuite se
2: বেশি খুশি আছে আপনি দুজন লা হোপস নেভার টু গিভ আপ কইনা মেসেজ মান বার বার মোয়ালা লিসনার্স কে দি কারণে লিসনার্স আজি আমি হালা ইন্টারভিউই আছে মিস ক্রুসা আর মিস বেনি তাজুঙ্গে বেশি থ্যাংকস আর আমি আপনি হালা হোস্ট থিয়ার নেমচেন
4: লিসনার্স আমি হানিতা মাকি মানুলাগা আওয়াজতে কানকা হনি পাবো আর আর্টিস্ট নাম আছে পালা এন্ড ফ্রেন্ডস

0: FM 드래곤 밴 News, Music and Entertainment FM 103 Megahertz
1: Good morning, Idiani Diya Se Ekarova Jata Laga Real Time Traffic Updates Kuhima Town Laga Mohongola Balwikina BHQ Junction De Ja Laga মধুরে ট্রাফিক থাকি আছে আর বিএচকিউ জাংশন বা মহঙ্গলাতে আহিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে এটা অল্টারনেট রুট থাকি আছে অল মিনিস্টার্স হিল জেল কলোনি বিএচকিউ জাংশন বা মেজর জাংশনে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে মেজর জাংশন বা বিএচকিউ জাংশনে উঠিয়ে লাগা লাইট ট্রাফিক থাকি আছে এটা অল্টারনেট রুট দুইটা থাকি আছে প্যারামেডিকেল মডেল আইজি আর লেডি মাইলস রোড ডিসিপি গেট পর রাজু পয়েন্টে যা লাগা হেভি ট্রাফিক থাকি আছে রাজু পয়েন্ট পর ডিসবিকেটে আহিয়া লাগা মধুরে ট্রাফিক থাকি আছে এটা অল্টারনেট রুট তিনটা থাকি আছে ডিসবিকেট রাজু পয়েন্ট বক্স কাটিং এন এইচ এস নেসিস পয়েন্ট আর ভুলবাড়ি খুজুজে লোকাল গ্রাউন্ড আর রাজু পয়েন্ট রাজু পয়েন্ট পর সেন্সেস পয়েন্টে যা লাগা হেভি ট্রাফিক থাকি আছে সেন্সেস পয়েন্ট পর রাজু পয়েন্টে উঠিয়ে লাগা মধুরে ট্রাফিক থাকি আছে এটা অল্টারনেট রুট একটা থাকি আছে সেন্সেস পয়েন্ট টু এন এইচ কে জাংশন হাইস্কুল জাংশন পর সেন্সেস পয়েন্টে যা লাগা হেভি ট্রাফিক থাকি আছে আর সেন্সেস পয়েন্ট পর হাইস্কুল জাংশনে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে এটা দুইটা অল্টারনেট রুট থাকি আছে বিলিগ্রাম রোড ডিপিএস আর হাইস্কুল জাংশন ডি মডেল রোড এনএচকে জাংশন পর সেন্সেস পয়েন্টে যা আর হাতুতাবি লাইট ট্রাফিক থাকি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস এইটুকুই থাকিছে আজি ফুজুর লাগা একর বাজে আতা লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস নেক্সট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আর আজি ফুজুর লাগা লাস্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়া হব 12 বাজিতে তো আপনি সব টিউন ইন করে থাকবি আর ট্রাফিক লাগা সব নিয়ম মানে কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা চলাবলির কারণে কই দিয়েছে
0: News, Music and Entertainment FM 103 Megahertz
2: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
3: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
2: With new labor codes, every worker can now rely on simpler, stronger, and more modern social security. Over 165 hospitals, seamless online services, and a legacy built on trust.
3: ESIC, 75 years of standing by every worker, every single day.
4: ESIC, chinta se mukti.
1: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Apni kan sob tune in krigina se Akashvani Kohima FM Chaguban 103 MHz te. Apni kan laga host aur dost Arjitam jan logo de. Well, my dear friends, moi aki de kwan jina, it's time for your favorite SMS request in the film songs show where the playlist is chosen by you, our wonderful listeners. As we enjoy this beautiful morning and begin a new month of June this year. We are bringing you a collection of your favorite Hindi film songs that carry melodies, emotions and special dedications for your family and friends. So my dear friends, abni kani messages kana mi khan logo de bothai di dibo paribo. Phone number ase 9436805333. Aro ekbar phone number koi di ase 9436805333. তাতে আপনি কানে এফ এম স্পেস এইচ টাইপ করি না আপনি লাগা মেসেজ লিখি না বতাই দিবি ডেডিকেটেড সং টু ইয়র ফ্রেন্ডস ইয়র ফ্যামিলি কোন কোন কে হলিবি আর নহলিবি আপনি নিজের শুনবলে মন যা লাগা একটা গীত ইয়াতে আপনি লগতে মাঙিব পারিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি লাগা মেসেজেস কারণ রুখি থাকা তাহলে আমি খানি পয়লা গীত একটা আমি কান শুনি হব একটা মানে ইন্সপায়ারিং গীত একটা আমি খান সব শুনি হব কে কে লাগা অবস্থায় একবাল ফিল্মরা

আমি খান লিসনার বোকাউরা তাই রিকুয়েস্ট করলে গীত আমি খান শুনে হব কাহোনা প্যার হে ফিল্মরা লাকি আলী আর রাম্যা আওয়াজে মিউজিক দিছে রাজেশ রোশন লিরিক্স ইব্রাহিম আশিক আর তাই তো গীত ডেডিকেট করে দিয়েছে তাই লাগা এক্স কে কই কিনা লিখি না পাতাই দিয়েছে অলবি তাইবরা কোনবা লিখি আছে তাই লাগা নাম বি লিখি দিয়া নাই নেক্সট টাইম যি হলিবি আপনি খান লাগা ভাল নাম লিখি দিলে বেশি খুশি হব তো শুনে কিনা এনজয় করবি কাহোনা প্যার হে ফিল্মরা

আমি খালাগা লিসনার যোগেন্দ্র ড্রম্পি, ধরমগিরি ড্রম্পি আর সোনালী এং টিভি সারিয়া জানকারবি আংলংরা রিকুয়েস্ট করা গীত আমি খান শুনি হব। আ মিলো সচনা ফিল্মরা লতা মঙ্গেশকর অবস্থে, মিউজিক দিছে লক্ষ্মীকান্ত প্যারিলা, লিরিক্স আনন্দ পাক্সি আর তাই তো গীত গেট করে দিয়েছে তাই লাগা লিসনার ফ্রেন্ডস আক্রিব অমল বসুমাত্রী, বীরেন হান্সি, বাইখুন মুন্দা, চন্দ্র দিমং, চুবাকে জামিয়ার, দেবাশিস হাজারিকা, ড্যানিয়েল মমিন, ফাকু উরাং, হ্যানা হেনরিকা দিমম্পি, ইসা খাতো আচুমি, ইনোখা আচুমি, কিলিতুলি জেপথমি, কপুভি আইমি, রমেশ পাত্র, দ্রোণ পাত্র, রুকবলি মেহতা, শিখারী রংফার আর ইয়াতে সুনীল পাংচো সব আর্জেস আর সব শুনে থাকা লিসনার্স কানকে কুইনে তাইবা লিখিনা পাঠাই দিয়েছে। শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস লতা মঙ্গেশকর অবস্থায়।

0: FM 103 megahertz.
1: Well, hello, my dear friends, my lovely and awesome listeners. আপনি কান সবকে গুড আফটারনুন উইশ আনি দিয়েছে আর প্রোগ্রাম দে আগস্বাগত করে আছে আকাশবাণী কোহিমা FM ট্রগবান 103 মেগাহার্টজ তে একটা স্পেশাল আফটারনুন মিউজিক্যাল সেগমেন্ট দে আপনি কান সবকে স্বাগত করে আছে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ দ্য ডে সেটলস ইন টু আ জেন্টল রিদম অ্যান্ড দি আফটারনুন সান শাইনস ব্রাইটলি উই ইনভাইট ইউ টু রিল্যাক্স অ্যান্ড এনজয় আ সিলেকশন অফ বিউটিফুল বলিউড মেলোডিজ আপনি কান ঘরে থাকি আছে নলি উইথ স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি অর সিম্পলি আনওয়াইন্ডিং দিস সংস আর শিওর টু মেক ইউর আফটারনুন মোর প্লেসেন্ট অ্যান্ড মেমোরেবল সো মাই ডিয়ার ফ্রেন্ডস সিট ব্যাক রিল্যাক্স অ্যান্ড লেট দিস মিউজিক অ্যাকম্পানি ইউ থ্রু দিস লাভলি আফটারনুন ইয়াতে আমি কানি কোনবা গীত শুনিয়ে হব লগাতার আপনি কানকে শুনাই দিয়া হব উইদাউট ডিস্টার্বিং পয়লা আনি দিয়েছে জ্যাপ হ্যারি মেট সেজল ফিল্মের অরিজিৎ সিং অবস্থে মিউজিক দিছে প্রীতম লিরিক্স ইরশাদ কামিল এটো পিছতে আপনি খান শুনি হব ব্ল্যাকমেল ফিল্মরা তামাশা ফিল্মরা বেরিলে কে পারফি ফিল্মরা রং দে বসন্দে ফিল্মরা আর ছিছরি ফিল্মরা তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান সবই শুনি কিনা এনজয় করবি

0: Monkola to PHQ Junction, the status of traffic is heavy for northbound and light for southbound. If you want to take the alternate route, you can choose Old Ministers Hill to Jail Colony. From PHQ Junction to Mezzer Junction, the status of traffic is moderate for northbound and heavy for southbound. The alternate route for this will be Lady Miles Road. From TCP to Russell Point, the status of traffic is moderate for northbound and heavy for southbound as well. The alternate route for this will be box cutting to NHAK to Census Point or Phulbari to Kochuzir Ground to Russell Point. From Russell Point to Census Point, the status of traffic is light for northbound and heavy for southbound. The alternate route for this will be Census Point to NHAK Junction. From High School Junction to Census Point, the status of traffic is light for both north and southbound. And for NHAK Junction to Census Point, the status of traffic is also light for both north and southbound. So there you have it, dear listeners. That was the real-time traffic update. Make sure that you guys follow traffic rules and drive safely. Coming up next is your Rural Connect program. Stay tuned. This is FM Tragopan at 103 MHz.
1: Ito Ageshwani Kohima, Aji Rural Connect program de kubule takia kutado. Prime Minister's 15-point program for the welfare of minorities ito upordi kutaku yase. Ito Prime Minister's new 15-point program. Ito program bilak to huile. Minorities kan. Terakan logo de kisman kam bilak aro modut onudi kuri dia. Ito laga upordi yase. Aigana ito nichi de pak kuri gina amigan ekta kuri jabo. Poila to hile education aro ito laga opportunities. Kiniga tiyase ito upordi yase. Aro ito nichi de sali mani equitable availability of ICTS service. Ito ikta takiyase. Ito ICT service to sailimani kundugi integrated child development service iniga mati. Ito la scheme to be ekta chutu bachaka nimide aro ama ekta peti bacha puki takiyasumwe. Nuhilibi bacha chunam kurigana dud khilai takiyasumwe. Ama ekta bra kiki durgar lakiyase. Aro kaudi মতটিবো কারণে কিনিগা সাবলে দরকার আছে এটুকান সব লাগা সার্ভিসেস বিলাক তো হইলে আঙ্গানওয়াটি সেন্টার্স এটু জায়গা জায়গা দিয়ে খুলি গেনা তাতেবরা সাপ্লিমেন্টারি নিউট্রিশন নহিলে বি সময় সময় দে দাওয়াই টিকা মারি বলে আরও খাওয়া বিলাক কিনিগা চাই আছে এটু হেলথ চেক আপ করিয়া নহিলে বা রিফারেল লাগা সার্ভিসেস কামবিলাক করিয়া এটু সব চাইলে আই সি টি সার্ভিস নিচে দিয়ে কাম করে যা এই তো ঠিকই আছে এই তো একলান হয়ে গা ব্রি স্কুল নইলে বা নন ফর্মাল এডুকেশন স্কুল দিয়ে না যা আঁকি বা পাজাখান কিনে শিকাব লাগে নইলে বি খালি স্কুল লাগা ক্লাসরুম দি শিকাই দিয়া লাগা এই তো একলান হয়ে গা আমার গান লোক দিবি নন ফর্মাল লাগা এডুকেশন তো কিনিকা সামজাই দিব জানাই দিব এটোলা প্রজেক্ট বিলাক সব তো চাইলে আঙানওয়াদি সেন্টার্স কোনটো জায়গা দিয়ে খুলিগেন থাকি আছে এইটো জায়গা বিলাকে বস্তি দি থাকে মানুহ মাইকীবিলাক আৰু ছোটো বাচ্চা স্কুল দি না যায়গেন থাকি এইটো মানবিলাক সবকে আই চি টি চাৰ্ভিছটো পংচাগেন এইটোৰ পৰা কাম কৰিব পাৰে এইটো ৱেলফেয়াৰ মাইনৰিটিজ প্ৰগ্ৰেম নিচে দি থাকে একটাটো আছে আৰু দুচৰা একটাটো হ'লে স্কুল এডুকেশ্যন এইটো কেনেকুৱা ইম্প্ৰুভ কৰিব লাগে এইটো লগা নিচে দি একটা থাকি আছে কোনটোকে সাৰ বা শিক্ষা অভিযান কৈ থাকে আমাৰ দেশ ইণ্ডিয়া পুৰাতে ইটোলা প্ৰগ্ৰেমটো ভাল পৰা যায় থাকে আমি গান ঠিকে আছে আৰু শুনিয়াবি শুনি আছে এইটো আছো কৰি কিনে কাষ্টৰ বা খান্দি পালিকা বেতালায়া স্কিম ইনিয়াবি নাম মাতি কিনে এইটো চৰকাৰ পৰা স্কিমবিলাক সহায় কৰে এইটো লগা নিচিতে সাৰ বা শিক্ষা অভিযান লগা কামবিলাকতো চলি কেনে যাই থাকে এইটো ঠিকে আছে আৰু এইটো স্কিমবিলাকতো হ'লে পষ্টি জেগা ফানে আৰু লোকেলিটিজ মানে পষ্টি দি হ'লে বি জেগা জেগা দে মাইনৰিটি লগা পপুলেশ্যনকে চাই কেনে কেনেকুৱা লিখাবোৰে জানাই দিব এইটো লগা প্ৰগ্ৰামবিলাকতো চলি যাই থাকে এইটোকে সাৰ বা শিক্ষা অভিযানটো কৈ আছে আকৌ একটাটো হ'লে স্কলাৰশ্বিপ ফৰ মেৰিটৰিয়াছ ষ্টুডেণ্ট এইটো মাইনৰিটি লা কমিউনিটিজ এইটোৰ পৰা ওলা ষ্টুডেণ্টবিলাকে স্কলাৰশ্বিপ পুঞ্জাবলৈ দিব কাৰণে এইটো প্ৰি মেট্ৰিক আৰু পষ্ট মেট্ৰিক লা

0: উপরে তারগান পারে লাগা কাম তো খুঁড়িয়া বাসুতে টকা পয়সা পড়া মদত খুঁড়ব নিমিতে এন আর ই জিপি স্কিম লাগা নিচিতে অন্যদি ফাও খুঁড়ি চাই থাকিয়া পোস্টি জায়গাতে আমি গান ঠিকই পাই আছে। আগু দুসরা একটা তো হইলে আপগ্রেডেশন অফ স্কিল থ্রু টেকনিক্যাল ট্রেনিং এটু কই আছে। পোস্টে জায়গাতে হলে বি মাইনরিটি কমিউনিটিস বিলাক লাগা পপুলেশন তো বেশি থাকি আছে, তো সব মানুষকে কাম দিবলে আর মদত খুঁড়বলে এটু বি নাপারিয়া হয়। কিন্তু টেকনিক্যাল ট্রেনিং কোনহি কেপেবল থাকি আছে, মানে শিকাই থাকে কানবিলাক জানিব পারে আছে, এটু কারণে কিছুমান টেকনিক্যাল লাগা ট্রেনিং বিলাক আর স্কিল বিলাক শিকাই দিয়া হ্যান্ডিক্রাফ্ট বি হব পারে, নহলে বা দুসরা কিছুমান কাম দে এঙ্গেজ করে কেনা টাকা পয়সা কাম আদ কম দি হইলে বি না রক্ষি কেনা কাম তো চলি থাকিব নিমিতে আইডিয়াস কান বড় লই কেনা পোস্টিটি থাকে মাইনরিটি কমিউনিটিস কান লগতে ট্রেনিং বিলাক স্কিল বিলাক শিকাই থাকিয়া এটি বি ভাল বড় চাই থাকিয়া এই ঠিকই পাই আছে। আকো দুসরা পোস্টি মানুষ খান নিমিতে দরকার থাকে লাগা কাম একটা করব পড়ে তো হইলে রুরাল হাউসিং লাগা স্কিম এটি একটা থাকি আছে। আসল করে কিনা এই রুরাল হাউসিং স্কিম তো হইলে ইন্দিরা আওয়াস ইউজনা আই এ ওয়াই এটু খান বড় ফিনান্সিয়াল লাগা অ্যাসিস্ট্যান্ট করে কিনা বস্তিটি থাকিয়া গরিব মানুষ খান কোনহি বিলো প্রপার্টি লাইন দি থাকি আছে তারখান লগতে টাকা পয়সা মদত করে কিনা কিনা ঘরবিলাক বানাই দিব আর তারখান আরাম বড় থাকিব নিমিতে ঘরবিলাক বানাই থাকিয়া এটু নিচিতে বস্তিটি মাইনরিটি কমিউনিটিস কানবিলাক বেশি লাভ উঠাব পারে এটু ইন্দিরা আওয়াস ইউজনা বড় লই কিনা এটু কাম তো চলি থাকি আছে। আকো একটা তো হইলে স্লাম ইনহ্যাবিটেড মাইনরিটি কমিউনিটিস কই থাকে এটু বি একটা স্কিম ডর একটা আছে, কিন্তু ইন্টিগ্রেটেড হাউজিং ইন স্লাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটু খান বড় লই কিনা এটু লাগা কাম তো চলি আছে। আসল করে কিনা এটু জওয়াহরলাল নেহরু আর্বান রিনিউয়াল মিশন জি এন ইউ আর এম আর সেন্ট্রাল সরকার মিলি কেনা স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ খান সব বিলাকে স্লাম খান বিলাকে তারখান থাকি লাগা চাকা আর তারখান খাও বিলাক কিনেকা সাবলে দরকার আছে এটুলা কাম চলি থাকি কি কই আছে। আর এই প্রোগ্রামস নিচে দিবি চাইলে মানে রুরাল স্লাম আর সিটি স্লাম এটু খান সব কি মাইনরিটি কমিউনিটিস হিসাবতে তারখান লাগে তো পৌঁছাবলে পারি দিয়া আর তারখান থাকি লাগা জায়গা কিনা অনুদি ঘুরবলে পারিব এটু ভাবনাটো লই কিনা জি এন ইউ আর এম খান হে এটু কামকে ধরে কিনা লই থাকিয়া এটু বি ঠিকই পাই আছে। এইটু নিচিনা এতিয়া আমার দেশ পুরা দিয়ে চাইলে মানে প্রাইম মিনিষ্টার নিউ 15-point প্রোগ্রাম ফর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস এটু নিচে দিয়ে প্রোগ্রাম বিলাক তো চাইলে মানে কিছুমান স্কিমস আর প্রোগ্রাম বিলাক তো সহায় করে কিনা দর দি থাকি পুষ্টি মানুষবিলাক খানগে কিনা লাগিয়াবিলাক তো পৌঁছাই দিব এটু কাম চলি থাকে তো আমি খান ঠিকিব পড়ে আছে। আই সি টি এস চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আর সার্বা শিক্ষা অভিয়ান নইলে বি সোয়ারান জয়ন্তী গ্রাম স্বরাজগার ইউজনা এস জি এস ওয়াই এটু নিচিনা স্কিমবিলাক কিছুমান সহায় করে কিনা আমার দেশ ইন্ডিয়াতে পুষ্টি মানুষ মাইনরিটিস খানবিলাকে সহায় করব নিমিতে কাম চলি থাকিয়া এটু আমি খান ঠিকিব পড়ে আছে। আকো সোয়ারান জয়ন্তী শাহরি রোজগার যোজনা এস এস আর ওয়াই এটুপরা লই কিনা আর্বান ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ইউ ডাব্লিউ এ পি এটুপরা বি আলাক জায়গা একটাতে কাম করব পারে আর সম্বর্ণা গার্মেন্ট রোজগার যোজনা এস জি আর ওয়াই এটুলাগা নিচে দিয়ে আকো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম এটুপরা পোস্টি মানুষ খানকে কেনেকা ঘরবিলাক আর লাগিয়া লেট্রিন বাথরুম আমি খান পোস্টি জায়গা দিয়ে লাগিয়া এটু খানবিলাক বানাই দিয়া দে পোস্টি সবকে পৌঁছাব এটু কামবিলাক ভাল বড় লই কিনা চাই থাকিয়া আমি খান ঠিকই পাই আছে। আকো পোস্টি দিয়ে থাকিয়া মানুষবিলাক কানি মিদে তার গান থাকিয়া লাগা কন্ডিশন এটু কিনেকা আঁকি বাড়ি ঘুরি দিব এটু নিচে দিয়ে ইন্দিরা আওয়াস যোজনার পর লই কিনা রুরাল পোর কিন্তু সেই প্রপার্টি লাইন দি থাকে এতিয়া এতিয়া কমাই কিনা খাই থাকি লাগা মানুষ থাকি আছে তার কারণে ফিনান্সিয়াল টাকা পয়সা মদত করে কিনা মাইনরিটি লা কমিউনিটি সব জীবন থাকিয়া লাগা তো ভাল হব নিমিতে কাম করে থাকিয়া এটি বি ঠিকই আছে। to itunichina amardesh india de selimane kisman yojana kisman scheme bilak to ahigna posti manukan bilakange swagarbra mudat kuria toka puisa bra holibi khor bilak aro lakya laga saman bilak itia selimane amigan beshi jagade swagarbra posti manukange mudat kuria do amigan phal chaidagya tikibu pare ase
1: FM Dragoban
2: 103
1: MHz. News, music, and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.

শুনি থকা সববিলাক ইয়াতে আপনার খালাম মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে SMS request that is apuni pasand gana ji ha apni pasand gana SMS request program ase aro aji samte program dai gina shamil hoi gina sabse pehla message likhi gina pathai gina anurodh korise kohima pra roslin aro roslin pra huni bole mon hoi gina pasand korise sayara film ki git gaise vishal mishra raj shekhar aro hansika parekh

শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে আসাম পৰা হিতেন্দ্র দাস আর তারপরা পছন্দ করেছে চিচ্চর ফিল্ম কি গীত গাইছে কে জে যশদাস আর এই গীত তার খালি শুনবলে কারণে নয় কিনা তার লাগা এফ এম ট্রাকপন লাগা কিছু সাথীবিল ইয়াদ করে কিনা ডেডিকেট করে দিছে আর তার খানলা নাম আছে মিনাল আহমেদ রকভিলে মেথা আমাল বসুমতারী বি মল আর শুনে থাকা সববিল গই কিনা লিখি কিনা পাঠাইছে হিতেন্দ্র দাস যদি আপনার প্রোগ্রাম শুনে আছে কইলে মানে শুনবি আর এনজয় করবি আপনার পছন্দ করা লা গীত আর মই পুরা বিশ্বাস আছে আপনার এফ এম লাগা সাথীবিল টিউন ইন হয়ে কিনা থাকিব আর তার খান খুশি পাই কিনা থাকিব তো শুনব চিচ্চর ফিল্ম কি গীত গাইছে কে জে যশদাস

প্রোগ্রামত এইবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে লাক্ষুটি প্রা টিম আর তারপরা ফুটসুরতে থাকা সিসিলিয়াকে ডেডিকেট করি কিনা মাং করেছে কিসমত ফিল্ম কি গীত গাইছে মহেন্দ্রা কাপুর।

শুনি থাক আছে বেলা কেতালে আপনার খালা পাচন্দিতা গীত মই শুনি কিনে ইয়াতে বাজা সাত সাত খুব এনজয় করে কিনে আছে আপনার খান বি যান ঘর ঘরতে টিউন ইন করে কিনে আছে আপনার খান বি এনজয় করে কিনে থাকবে কই কিনা পুরা বিশ্বাস লগতে দুসরা মেসেজতে যাই আছে আর প্রোগ্রামতে এইবার দুসরা গীত দিয়ে আছে আর ডি বর্মন লাগা আওয়াজতে আর ফিল্ম আছে সানাম থেরি কাসম আর এই গীত শুনবলে মন হয়ে কিনা পছন্দ করে কিনা আমি খালনতে লিখি কিনা পাঠাইছে লাজামিপ্রা আটলি আটলি যদি আপনার টিউন ইন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা গীত আর ডি বর্মন লাগা আওয়াজতে ফিল্ম সানাম থেরি কাসম

উনি ঢাকাবিলাক আপনার খান আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট আকাশবাণী এফ এম ট্রাগাপন 103 মেগাহার্টজ প্রায় আনি দিয়ে শুনে আছে প্রোগ্রাম আগে লই যায় আছে আর প্রোগ্রামত এইবার কিশোর কুমার মোহাম্মদ রাফি আর সুমন কল্যাণ পুলা আওয়াজে গীত দিয়া শুনব আর ফিল্ম আছে বদলতে রিশতে ফিল্ম কি গীত আর এইটু গীতটু শুনে থাকা সববিলাকে ডেডিকেট করে দি কিনা লিখি কিনা পাঠাইছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র রুনু পাত্র আর লাকি ওয়েল শুনে থাকা সববিলাক যদি আপনার খান টিউনে আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি কিলে কইলে এইটু গীতটু স্পেশালি আপনার খান কারণে ডেডিকেট করে দিয়া আছে

প্রোগ্রামটি বারদুসরা গীত কারণে লিখি কিনে পাঠাইছে লংদার এংটি আর তারপর পছন্দ করেছে কায়ামত সে কায়ামত তক ফিল্মত গাই আছে উদিত নারায়ণ আর খরস ওয়েল লংদার এংটি যদি আপনার টিউনে আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা গীত উদিত নারায়ণ আর খরস লাগা আওয়াজটে

অনেকটা সাবিল্লা কামি খানলা প্রোগ্রাম বিশেষ করবলে লা সময় ডিপুঞ্চি যায় আছে আপনার খান সবকে জানাই দিয়ে আছে ইয়ারপরা অল অপজিটে সময় 7:10 হলে নাগামী স্টিক খবর দিয়া শুনব আর আমি কানা কলক করা হব 9:30 প্রোগ্রাম শেষ করবো কারণে একটা লাস্ট মেসেজ লই দিয়ে আছে লিখি কিনা পাঠাইছে ভাইকন মুন্ডা আর তারপর পছন্দ করেছে জুড়ুয়া ফিল্ম কি গেট গায়ত্রী কুমার সানু আর পূর্ণিমা লগা ভাস্তে আর তার লাগা FM ট্রাকপেনলা কিছুমান সাথীবিলাক খানলা নাম লই কিনা আছে হিতেন্দ্র দাস আমাল বসুমতারী বিমল অঞ্জলি সাবিনা বেগম যোগেন্দ্র রংপি সুনীল পাংচো দিবাশিস হাজারিকা রকভিলে মেথা রকভিলে মেথা রামেশ পাত্র রুনু পাত্র লাকি শিকারী রংফর ফাগু উরাং চান্দ্রা টিমুং বীরেন হানসে হানরিকা টিমুং পি চুবা কে জমির আপনার খান সবকে ডেডিকেট করি কিনা আছে শুনিবি আর এনজয় করিবি

0: গুড ইভিনিং, ইটো আকাশবাণী কহিমা। সামলগা খবর পুরি আছি ইমকং নংলা। পহিলা হেডলাইন্স, নাগাল্যান্ড বা ছয়টা এমএলএ কাণ্ড এডভাইজার্স টু দি চিফ মিনিস্টার হিসাবে ডিপার্টমেন্টাল চার্জেস লগতে অ্যাপয়েন্ট করেছে। নাগাল্যান্ড বা নতুন ডাইরেক্টর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বনায় কিনা সেক্টর গ্রোথ বাড়াই দিবলে আছে। খেত বাজাও অভিযান তো স্টেট দিয়ে শুরু করে কিনা কেমিক্যাল ফার্টিলাইজার মানা করে দিবলে আছে। আর নাগাল্যান্ড বা সেন্সেস 2027 কারণে ফিল্ড ট্রেনার্স লাগা ট্রেনিং খতম করেছে। ইতিয়া পুরা খবর। নাগাল্যান্ড সরকার বা নাগাল্যান্ড এক্সিকিউটিভ অ্যাসেম্বলি এমএলএস লাগা ছয়টা মেম্বার্স কাণ্ড এডভাইজার্স টু দি চিফ মিনিস্টার হিসাব আলাগ আলাগ ডিপার্টমেন্টস দিয়ে ইতিয়ারপরা লই কিনা অ্যাপয়েন্ট করে দুবারা এসাইন করে দিছে। ক্যাবিনেট সেক্রেটারিয়েট নোটিফিকেশন আজি দিয়াপরা কৈছে কি এইটোপরা লিজিয়াস লিডার্স লাগা এক্সপিরিয়েন্স আর এক্সপার্টিজ চলাই কিনা মানুষখান লোকটি লাভ দিবলে আছে। অ্যাপয়েন্টিস মা যদি খোঁজালোচনী নদো এডভাইজার সায়েন্স এন্ড টেকনোলজি ফতাই লঙান টেক্সিস পিক্টো শহী নিউ এন্ড রিনিউবল এনার্জি আচম্বিমুখীকন এস সি ইআরটি আর ফুড প্রসেসিং আর নিউ সিটো নিউ থিডো এন এস ডি এম ই আর ইনল্যান্ড ওয়াটারওয়েজ হিসাবে অ্যাপয়েন্ট করেছে। সবচেয়ে পহলাবার আহিয়া এমএলএ দাউচিয়ার আই এম চেন্টু এডভাইজার ফর ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশনস আর সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন হিসাবে অ্যাপয়েন্ট করেছে। নোটিফিকেশন বা কৈছে কি এডভাইজার্স খান এডিশনাল স্যালারি রিমিউনারেশন পার্কস নহলে বেনিফিটস খান এমএলএ হিসাবে ইনটাইটেল থাকিয়া উপর দোসরা খান নাপাব। নাগাল্যান্ড সরকার বা একটা ডাইরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বনায় কেনা ফুড প্রসেসিং ভ্যালু এডিশন কোয়ালিটি এসুরেন্স দাকত করে দিয়ে কেনা স্টেট ইনভেস্টমেন্ট বাড়াই দি বলে প্রপোজ করেছে। ইউনো মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ চিরাগ বাসওয়ান বা একটা ইন্ডিপেন্ডেন্ট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি দু স্টেট লেভেল দিয়ে বনায় কেনা নাগাল্যান্ড লাগা টকা পয়সা গ্রোথ সেক্টর লাগা পটেনশিয়াল দি বলে জানাই দিয়ার পাছত ইদো গদম উঠাই দিছে। চিফ মিনিষ্টার নিপিউরির লগতে একটা চিঠি দিয়ে ইউনিয়ন মিনিষ্ট্রি বা কৈছে এইটোপা ধ্যান রাখিয়া পলিসি মাতাত পাব ইনফ্রাস্ট্রাকচার উন্নতি আর সেন্ট্রাল স্কিম দি মিল মিলাপ সুধার করে দিবল আছে। এই হিসাব দিয়ে একটা ডিটেইল প্রজেক্ট রিপোর্টও স্টেট সরকার বা ডাইরেক্টর অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজও একটা ইন্ডিপেন্ডেন্ট এডমিনিস্ট্রেটিভ আর টেকনিক্যাল ইনস্টিটিউশন হিসাবে প্রপোজ করে স্কিমস খান পি এম এফ এম ই PMKSY আর ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট নিচিনা দু নোডেল এজেন্সি হিসাবে ইমপ্লিমেন্ট করে বলে আর ফুড টেস্টিং কোল্ড চেইন বানাবলে এক্সপোর্টস আর এন্টারপ্রেনারশিপ লোকটি স্টার্ট আপস খান দিয়ে মদত দিবলে আছে। প্রজেক্ট বা 214 রোজগার দিবলে স্টেট ফুড টেস্টিং ল্যাবরেটরি আর ফুড প্রসেসিং সেলস টু সব 17 ডিস্ট্রিক্টস বানাই দিবলে আছে। প্রপোজাল তো শুরু দি 125 কোটি টাকা এস্টিমেট করে 301 কোটি টাকা খরচা দি 5 সাল কারণে প্রজেক্ট করে স্টেট সরকার আর সেন্টার বা ফান্ডিং করবল আছে। এইটোপরা 5,000 প্রসেসিং ইউনিটস লগতে মাদাত দিব 10,000 রোজগার বানাই দিব পোস্ট হার্ভেস্ট নকশন কান্ড 25% বা কম করে দিব আর 5 সাল ভিতর 500 কোটি প্রাইভেট ইনভেস্টমেন্টই আনি দিবলে আছে। প্রপোজ ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স নিচে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট পর কাম করে কিনা নাগাল্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া লাগা সবচেয়ে ডাঙর ফুড প্রসেসিং হাব হিসাবে বানাই দিবলে আছে। এগ্রিকালচার মিনিষ্টার শিবরাজ সিং চৌহান বা নেশন ওয়াইড খেত বাজাও অভিযান ক্যাম্পিনটো রামসিয়া বোস দিয়ে মধ্যপ্রদেশতে আজি লাগু করেছে। ক্যাম্পিনটো 1 মাহিনা কারণে জারি রাখবলে আছে। এইটোপরা ফার্ম ল্যান্ড বাঁচাই রাখবলে আর কিষাণ খান মাজুদি সাইন্টিফিক ফার্মিং দিয়ে মন উঠাই দিবলে আছে। অফিসার দি কথা করে শ্রী জওয়ান বা কৈছে খেত বাঁচাও অভিযান বা সয়েল এন্ড ফার্ম ল্যান্ড খান বাঁচাই রাখবলে আছে আর কিষাণ খান লগতে কেমিক্যাল ফার্টিলাইজার না চুলা বলে অনুরোধ করেছে।
1: हम इस दौरान किसानों को वहाँ की एग्रो क्लाइमेटिक कंडीशन के हिसाब से कौन सी फसल और कौन से बीज ठीक रहेंगे, कृषि प्रणाली कैसी होनी चाहिए, बीजों का उपचार और बाकी चीजें वो भी बताएंगे। धरती को बचाने के लिए हरित खाद भी जरूरी है, उसके बारे में भी जानकारी देंगे और विभिन्न योजनाओं का, केंद्र सरकार की और राज्य सरकार की योजनाओं का लाभ भी इस कार्यक्रम के अंतर्गत पूरे देश में दिया जाएगा।
0: এগ্রিকালচার ইউনিভার্সিটিস ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি বিজ্ঞান কেন্দ্রাস আর এলেক্টেড রিপ্রেজেন্টেটিভস বা ইটু ক্যাম্পেইন দিয়ে ভাগ লোবলে আছে। কিষাণ খান লগতে সয়েল টেস্টিং ন্যাচুরেল ফার্মিং ফার্টিলাইজার্স আর পানি যতন করিয়া তেরিকা খান ব্যালেন্স বা চলা বলে জানকারী খান দিবলে আছে। নাগাল্যান্ডে স্টেট বা নেশন ওয়াইড খেত বাজাও অভিযানটি আজি হোখা দিয়ে রাখিছে। প্রোগ্রামটি কথা করে ডেপুটি কমিশনার কে এম মথং চাংলাও ব্রাক কিষাণ খান লগতে অর্গ্যানিক ফার্মিং এডাপ্ট করবলে আর সেলফ সাফিসিয়েন্সি কারণে কাম করবলে অনুরোধ করেছে। Tabakusi ki mati do khet bagan karni foundation ase aro manuring aro fertilizers thik sabjulabuli dorkar janaise campaign laka bhaki sabi aikar kvk wokhabra soil amendments aro agriculture jankari do kisan kan logodi bhag kore dekena soil conservation aro crop productivity othai dibole logot organic farming aro green manuring ti ekta technical session to be rakise apni khan agashwani ko hemarba dia khobor huni ase Taza Kobor Honibu Karuni, Amikalaka Excentals, AIR New Sellers, or AIR underscore, Kwahimadi follow Kuribi. Apnikan by Ido Kobordo, News on Ear app or YouTube channel, AIR News Kwahimarbra, Honibuli Babo. Welcome back, Apnikan, Samlaka Kobor Honiase. Census of India 2027 karone taiyar laga bhag hisab Nagaland ba sob 17 districts karone field trainers laga training to kamyab kori khatam hoise sob milagena 130 field trainers ba 3 residential training program di jukloise jun do 4ta batch de May 20 tarikh ba 29 tak rakise trained kuria field trainers ba Training to state census supervisors are enumerators logodi jonti sikai kina

প্ৰগ্ৰেম সবসে পহিলাতে আপনাদের হাম দিল দে চুকি ফিল্মত কে কে ডমিনিক সিরিজ আর খরচ লগা আওয়াজটি শুনিলে। প্রোগ্রামত এইবার দুসরা গীত দিয়ে আছে খুবসুরত ফিল্ম কি গীত গাই আছে কুমার সানু আর অনুরাধা পচুয়া।

উদিত নারায়ণ লগা আবাসে আপনার মান ফিল্মত শুনিলেই শুনে থাকা সববিলা ইয়াতে আপনার খালা মেসেজেস আছে লইগিনা পুরি দিয়ে আছে গুড ইভিনিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাইছে বালিপাথর কার্বি আংলং পরা শিকারি রংফর কেহাই এংটি জেন সিং বারবত টেরন্ট যোগেন্দ্র রংপি আর রমেশ পাত্র ওয়েল আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ ইটা সময় টিপে আইগেনা প্রোগ্রাম টি সাথ দিয়া নিমিত্তে আপনার খান উপরে খুশি জানাই দিয়ে আছে ইটসা কাটো ডিমাপুর প্রাবি গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাইছে প্লে লিস্ট খান একদম অসম আছে আর শুনি কিনা এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে ইটসা কাটো আ ভেরি গুড ইভিনিং টু ইউ টু বেশি খুশি আছে আপনার বি টিউন ইন হয়ে কিনা আছে আর লিখি কিনা পাঠাইছে শুনি কিনা এনজয় করে থাকিবি আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে ইয়াতে আথ্রুং ইমখিউং কোহিমাপরা লিখে আছে তারপর বি প্রোগ্রামটা শুনি কিনা খুব এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে তো শুনি থাকা সববিলাক শুনিব প্যার মে কবি কবি ফিল্ম কি গীত গাই আছে শান